más tarde cuando me traje, pele, con mela, con ela y más, ¿no? Hombre, y pirar su cuchipian, churi ya pa' yo, tí, con pucho, quinta, en duque, esto pa' insertar ya, duche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকেই সাং সস্তা মা বিক্রি এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনচা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনচ থাও আমার মনে হয় আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা ঝুষে আর এই ফোন নম্বর 0215547787 9842535141 সব হয় গুড ভেরি গুড ভেরি গুড